নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ বিশ্ব নেত্রদান দিবস। নেত্রদানের উদ্দেশ্যে সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মৃত্যুর পর নেত্রদানের জন্য জনগণকে প্রেরিত করার লক্ষ্যেই আজকের দিনটি অর্থাৎ 10 জুন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নানা স্থানের জনগণকে সচেতনতা করার লক্ষ্যেই এই দিবসটি পালন করা হয়। যে কোনো ব্যক্তি জাতি বর্ণ লিঙ্গ নির্বিশেষে স্বেচ্ছায় নিজের চক্ষু দান করতে পারেন। দান করা চক্ষু দুটি দুইজন কর্নিয়াল নেত্রহীন ব্যক্তির দৃষ্টি ফেরাতে পারে। পঞ্জীকৃত নেত্রদাতা রেজিস্টার্ড আই ডোনার হওয়ার জন্য আই ব্যাংকে বা নেত্র ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। যারা লেন্স বা চশমার ব্যবহার করেন, এমনকি যার চক্ষু অপারেশন করা হয়েছে, তিনিও মৃত্যুর পর নিজের চক্ষু দুটি দান করে যেতে পারেন, যাওয়ার অঙ্গীকার করতে পারেন।

নেত্রদানের জন্য কেবলমাত্র আই ব্যাংকের টিমের সঙ্গে যোগাযোগ করলেই হবে না, টিমের সহকর্মী দাতাদের নিবাস বা হসপিটালে পৌঁছে যাওয়ারও ঠিকানা দিয়ে রাখতে হবে। যেখানে দাতা শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন তাদের খবরাখবর দিতে হবে। সবশেষে মনে রাখতে হবে দুজন সাক্ষীর উপস্থিতিতে এবং সেই সঙ্গে পুরো পরিবারের মানুষজনের পূর্ণ সহমতিতেই নেত্রদান করা যায়। তবে বন্ধু, আর দেরি নয়, আসুন আমরা এই পৃথিবী ছেড়ে যাওয়ার পূর্বে নিজের এই অমূল্য সম্পদ দুটি দান করে যাওয়ার অঙ্গীকার করি।

বন্ধুরা, আজ হলো ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ অ্যামং সিভিলাইজেশন, অর্থাৎ সভ্যতার মধ্যে সংলাপের জন্য আন্তর্জাতিক দিবস। জাতিসংঘ সাধারণ পরিষদ 2024 সালের 7 জুন একটি প্রস্তাব পাশের মাধ্যমে প্রতি বছর 10 জুন অর্থাৎ আজকের এই দিনটিকে সভ্যতার মধ্যে সংলাপের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে। সেই অনুযায়ী 2025 সালের 10 জুন বিশ্বব্যাপী প্রথমবারের জন্য আজকের এই দিবসটি পালিত হয়। মূল উদ্দেশ্য ছিল সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান জানানো, বিশ্বের সভ্যতার ঐতিহ্য ও অর্জনকে মানবজাতিরা যৌথ সম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়া, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, বিভিন্ন জাতি ধর্ম আর সাংস্কৃতিকের মধ্যে দূরত্বকে কমিয়ে আনা, বিশ্ব শান্তির প্রতিষ্ঠা করা, সংঘাত বা যুদ্ধ এড়াতে সংলাপ ও আলোচনার পথকেই প্রধান মাধ্যম হিসেবে তুলে ধরা। আরও একটি লক্ষ্য ছিল, সেটি হলো বৈশ্বিক সংহতি, বৈষম্য ও ঘৃণাকে দূর করে একটি শান্তিপূর্ণ বিশ্বকে গড়ে তোলাই ছিল সভ্যতার মধ্যে সংলাপের জন্য আন্তর্জাতিক দিবসকে পালনের মূল লক্ষ্য। চীনের উদ্যোগে আজকে আমরা এই দিনটি পালনের প্রস্তাব পাই। এর সঙ্গে প্রায় 80টিরও বেশি দেশ সমর্থন জানায় যে 10 জুন অর্থাৎ আজকের দিনটিকে জাতিসংঘ স্বীকৃতি দেয় ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ অ্যামং সিভিলাইজেশন হিসেবে ঘোষণা করার। ভুল তথ্য আর অসহিষ্ণুতার এই যুগে সভ্যতার মধ্যে সংলাপের গুরুত্ব আজকের দিনে বন্ধু অনেক বেশি।

শুনছিলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি। এখন শুনুন স্বরচিত কবিতা পাঠ নীতা বিশ্বাসের কাছ থেকে।

আমার প্রথম কবিতার নাম ঈশ্বর। বেড়ে ওঠা বৃক্ষেরা শিকড়ে শিকড়ে আলাপন সারে নিঃশব্দে, তাদের কাছে শিখে নিই সৌভ্রাত্রের প্রথম পরম পাঠ। গাছ একটা দীর্ঘ ভ্রমণের নাম, জীবনের শ্বাসবায়ুর আশ্বাস তারই কাছে পাওয়া। খাদ্যের লেজ্জ পেয়েও সাজিয়ে দিয়ে, ছায়া দিয়ে, মেঘ দিয়ে, বৃষ্টি দিয়ে ক্রমশ আকাশের উচ্চতায় ঈশ্বরকে ছুঁয়ে ফেলার দীর্ঘ ভ্রমণ তার। তার শাখায় শাখায় পাতায় পাতায় এই ভ্রমণ লেখা। বীজের অন্তর জাগিয়ে মাটি এই নিত্য খেলায় অকৃপণ। মাটি আর গাছদের কোনো ধর্মগ্রন্থ নেই, নেই কোনো ধর্মনিকেতনের বিজ্ঞাপন সধর্ম শেখাবার তরে। গাছ ও মাটি তবু সধর্মেই ধরে রাখে দুজনে দুজনকে বরাভয় মুদ্রায়। এদের কোনো তথাকথিত ঈশ্বর নেই, বরং তারাই ঈশ্বর মানুষের কাছে। লোভের বশে এই ঈশ্বরের গলায় মানুষ কোপ বসায় যখন তখন। দ্বিতীয় কবিতা, সময়। চলছে যে সময় কোন প্রাচীনে শুরু তার হাঁটা জানা নেই, শুধু তার এগিয়ে চলার চরণধ্বনি শুনি। পরিব্রাজক এই চরণের কাছে আমার আনত প্রণাম রাখি। সূর্য থেকে নবসূর্যে, চাঁদ থেকে নবচাঁদে, সময় থেকে নবসময়ে। কবি বলেন, তুমি নব নব রূপে এসো প্রাণে। নবসময়, নবচেতনা, নবচিন্তন, এসো আজ বরণ করিয়া অন্তরের এই এগিয়ে চলার উৎসবকে চরৈবতি মন্ত্রের উজ্জ্বল উচ্চারণে। বাতাসে যুক্ত হোক নবপ্রাপ্তির স্নিগ্ধতা, কালিমা মুক্ত হোক মনের আকাশ। মহাজাগতিক বিশ্বে একমাত্র পৃথিবী সেই গ্রহ যার আছে প্রাণ ধারণের অহংকার, স্পন্দনের অপূর্ব কৃতি কথা। এই বিস্মিত অহংকার পৃথিবীকে করেছে পিতা, ধারণে ধরিত্রী করেছে বসুন্ধরাকে,

0: জ্বলে উঠেছে আলো সৃষ্টি সুখের স্মরণীতে। এই আলো হোক আগামী বিশ্বের অনন্ত শান্তি বার্তা। এবারে একটা ছন্দ কবিতা। আষাঢ়ে যখন বৃষ্টিহীন দীর্ঘ যাপন করেছিলাম আমরা, সে তখন এই মেঘকে উদ্দেশ্য করে এই কবিতাটা লেখা। মেঘ কবিতার নাম। একটা মেঘ আকাশ ছুঁয়ে আসে, একটা মেঘ ঘুমরে ঘুমরে কাঁদে, একটা মেঘ একলা ফেরি করে, একটা মেঘ পড়ে গেছে ফাঁদে। একটা মেঘে বৃষ্টি হলো আজ, একটা মেঘ কালের কথা বলে, একটা মেঘ দূতের কাজে পাকা, একটা মেঘ বন্যে শেখা জালে। মেঘে মেঘে খুনসুটিতে বাজ জ্বালিয়ে দিচ্ছে ভুবন ভরা কৃষ্টি, একটা মেঘ ঠকিয়ে দিল মনকে, বল না মেঘ আনবি কবে বৃষ্টি। মেঘে ঢাকা আকাশ দেখে কেকা, ছড়িয়ে দেবে পেখম ভরা নৃত্য, ছন্দে ছন্দে বাজবে খুশির টঙ্কার, একটা মেঘ নেহাত মধ্যবিত্ত। বৃষ্টি রে তুই ঝমঝমিয়ে আয়, মেঘের কাছে থাকিস না আর বন্দি, তুই না এলে ফাটছে মাটি তৃষ্ণায়, খুঁজে বের কর চলে আসার ফন্দি। মনের ঘর রাঙিয়ে দিয়ে তুই, মাতিয়ে দিয়ে টাপুর টুপুর বর্ষা, লিখছি তোকে ভালোবাসার চিঠি, তোর ওপরেই মাপা ধানের ভরসা। তুই আসলেই গোলা ভরা ধান, তুই আসলেই মাটির ঘরে গান, তুই আসলেই বিশ্ব ভরা প্রাণ, তোর ঝুলিতেই অমৃতের সন্ধান। এবার কবিতার নাম নদী ও নারী। বহতা নদীর ছন্দে ফুটে ওঠে নির্মাণের মানচিত্র, শস্য সভ্যতা শিল্প জনপদের প্রত্যয়ী কলতান। নদী যেন নারী এক, স্নেহমমতার উষ্ণতায় এভাবেই একদিন জন্ম দেয় সিন্ধু সভ্যতার। চারিধারে বাজে তার আদি শ্রীর দ্রিমি দ্রিমি ছন্দের নিপুণ। নদীটি নারীর মতো যত্ন জলে জন্ম দেয় শহর নগর বন্দর, বুক ভরা প্রাণদায়ী পিপাসার সুধারস নিয়ে নিমেষে কখন যেন হয়ে ওঠে সবার জননী। হাত ভরে তুলে দেয় শস্যের ঠিকানা চিরদিন, নিজস্ব ঘরানায় বয়ে চলে নদী আর নারী। নূপুরের ছন্দে বাজে একই সৃষ্টি রহস্য রাগিনী। পৃথিবীর জনপদ নদী নাম্নি নারীটির কাছে চিরকাল হয়ে আছে ঋণী। আমার শেষ কবিতা মাউন্ট এভারেস্ট। হিমালয় পাহাড়ের কথা উঠলে আমি ঈশ্বরকে দেখতে পাই, অলৌকিক নয়, পুরোপুরি লৌকিক ঈশ্বর। ফুল বেলপাতা থেকে শতহস্ত দূরে, কোনো দেব সিংহাসন লাগে না তাঁর বসতে। বসতে তো আসেননি তিনি, বসবার মতো আয়েসি সময় জুটল কই তাঁর কপালে। জোটেনি আরও অনেক কিছুই, জীবনভর ছোটায় জুটেছিল নিন্দা তিরস্কার তার জীবন ভরে। ছুটতে ছুটতেই ইংরাজি সংখ্যা গুনতে শিখেছেন রাস্তার মাইলস্টোন দেখে। সেই ছোটবেলা থেকেই মাইলস্টোনের ঢিপির সঙ্গে তার ভাব। খেতে পেলে ছুতে চাওয়া বাঙালির সঙ্গে তেমন সখ্য ছিল না সেই এড়েবাছুর ঈশ্বরের। সখ্যতা ছিল যুক্তি মুক্তি স্নেহ ভালোবাসা আর সামাজিক কুসংস্কারের চাপে পিষ্ট গরিব জনতার সঙ্গে। সংস্কৃতে পণ্ডিত, ইংরেজি ভাষায় ক্ষুরধার, শিকড়ে ঐতিহ্য, ভাবনা চিন্তায় পাশ্চাত্য ঘেঁষা মুক্ত মন, এক খাঁটি মানুষের সংগাতে নেই। পাণ্ডিত্যকে শুধুই গ্রাসাচ্ছাদনের খাতে খরচ করেননি, এখানেই গড় বাঙালি থেকে ভিন্নতা তাঁর। স্রোতের প্রতিকূলে নৌকো বাইতে জানতেন তিনি। মাথাটা হিমালয়ের মতো উঁচুতে থাকলেও কি আশ্চর্য সেই উচ্চতা থেকে সমাজের নিচুতলার নিপীড়ন দেখতে। না, তার কোনো বিশেষ চশমা লাগেনি, তার দেখা যতটা চোখ দিয়ে তার চেয়েও বেশি হৃদয় দিয়ে। হৃদয় দিয়ে যিনি দেখতে জানেন সমাজের প্রচলিত যুক্তিহীন গেড়ে বসা বস্তা বস্তা কুসংস্কারগুলো তারই চোখে পড়ে, চোখে বিঁধে যায় তার। আর একই সাথে অশ্রু আর নিরাময়ের প্রতিজ্ঞা ঝরতে থাকে, ঝরতে থাকে যতক্ষণ না প্রতিবিধানে ঝাঁপিয়ে পড়া যায়। তিনি, হ্যাঁ তিনি ঈশ্বরচন্দ্র, যাকে আমরা করুণাসাগর বিদ্যাসাগর বলতে বেশি ভালোবাসি। এক দিকপাল বলেছিলেন, ঈশ্বরচন্দ্র ঈশ্বরের সৃষ্ট চন্দ্র। এই উজ্জ্বল নক্ষত্রটি তার সারা জীবন আমাদের আলো দিয়েছেন, সারাটা জীবন ধরে। আর আমরা তাকে দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারিনি, কিচ্ছু না।
1: শুনছিলেন স্বরচিত কবিতা পাঠ নীতা বিশ্বাসের কাছ থেকে।

শুনছিলেন রাঘব চ্যাটার্জির কণ্ঠে এই গানটি। ছুটি শেষ, বাজল স্কুলের ঘণ্টা, দীর্ঘ অলস আর আনন্দের দিনগুলো নিমেষেই ফুরিয়ে গেল। ওই যে স্কুলের ঘণ্টা বাজল, চলো যাই ছেলেবেলার দিনগুলোতে। এই শুধু শব্দ নয়, একটা কোন টানে আমাদের আবার ফিরে যেতে হয় চেনা ক্লাসরুমের বেঞ্চে। মনে পড়ে গেল ছুটির দিনগুলোর কথা, সকালের কড়া রোদ্রে কখনো কোনো তাড়া ছিল না, দুপুরের ঘুমে কোনো অ্যালার্মও ছিল না, বিকেলের মাঠে হারিয়ে যাওয়ার কোনো ব্যাকরণও ছিল না, খাতার পাতায় নকশা কাটার সেই স্বাধীন দিনগুলো আবার বন্দী হয়ে গেল রুটিনের বেড়াজালে। হ্যাঁ, গতি তো হলো জীবনের আরেক নাম, আর এই স্কুলের ঘণ্টা আসলে একটা নতুন করে শুরুর ডাক। কালো বোর্ডে আবার চক ডাস্টারের খসখস শব্দ উঠবে, বন্ধুদের সাথে হই হই করে টিফিন ভাগ করে খাওয়ার সেই অমূল্য আনন্দে আবার ফিরে যাব আমরা। পড়া না থাকার ভয়, শিক্ষকের স্নেহের শাসনের ভয়, এসব মিলেমিশেই তো আমাদের সোনালী হয়ে ওঠে শৈশবের দিন। ছুটি শুধু আমাদের বিশ্রাম দেয়, আর স্কুল তো আমাদের ডানা দেয়, যে ডানাটাই ভর করে আমরা একদিন আমাদেরই চেনা গণ্ডির বাইরে বেরিয়ে খুশির ঠিকানায় আকাশের সীমানায় হারিয়ে যাই। চলো তাহলে মন খারাপকে সরিয়ে রেখে বইয়ের ব্যাগটা কাঁধে তুলি।

শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে আজকের অনুষ্ঠান থেকে। লোপামুদ্রার গাওয়া এই গানটির সাথেই শেষ করব আজকের অনুষ্ঠান। আজকে সমগ্র অনুষ্ঠানটিতে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অপর্ণা। ভালো থাকবেন বন্ধুরা, ভালো রাখবেন সকলকে। নমস্কার, শুভরাত্রি।